এথর শিল্পী বিনোদিনী সাহু এবং শুভঙ্করী সাহু, তাঙ্ক কণ্ঠরে স্নেহলতা মহান্তিঙ্ক রচনা।

0: শ্রোতা বন্ধু মানুষ শুভেচ্ছা জনাই আরম্ভ করছি আজির পরিক্রমা কার্যক্রম। মু হচ্ছি সত্যানন্দ,
1: মু জয়শ্রী, নমস্কার।
0: শ্রোতা বন্ধু,
2: বিশ্বাস মানুষের বিশ্বাস ভিতরে সে নিজকে সবুলে খোঁজি বুলে, এই বিশ্বাস ভিতরে সে তার আরাধ্যকে মধ্যে খোঁজি বুলে। সে আরাধ্য মানক ভিতর বন জঙ্গল ঠু আরম্ভ করে সহর মহানগরী পর্যন্ত সবুয়াড়ে সে বিশ্বাসর গোটে বাতাবরণ সৃষ্টি করে থাকে মানুষের জীবন জিঁবার পরিপন্থী। যে মানুষটি গাঁরে রয়েছে সে তার পাখে থাকা সেই গ্রাম দেবাদেবীঙ্ক পাখক যায়, তার বিশ্বাসর কথা জনায়, তা দেহ পা কথা তার মনর কথা সেই গ্রাম দেবতীঙ্ক পাখরে জনাই থাকে। গাঁ মুন্ডরে থাকা গছমূলরে সেই পথরর দেবী হন্তু বা দেবতা হন্তু বা পোড়া মাটির ঘোড়া হাতি হন্তু, সেইটি তার প্রণাম জনায় এবং তার মনর কথা, মনর দুঃখ কথা এবং আগামী ভবিষ্যৎ কিভাবে ভাবে তাপাই সুগম হব সেই কথাই জনাই থাকে। তবে এই গ্রাম দেবাদেবীঙ্কর কথা তথা বিভিন্ন মঠ মন্দিরে থাকা দেবী দেবতাঙ্কর পূজা অর্চনা ভিতরে মানুষ তার নিজের বিশ্বাসকে খোঁজি বুলে। সে বিশ্বাস টিকক যদি হজি যায় তাহলে মানুষ সমাজ বাটবণা হয়ে যাব। তবে এই বিশ্বাস বলে কেউ অনাদিকালু আজ পর্যন্ত সেই বিশ্বাস টিকক অছি বলিকি চারিআড়ে সমস্তে সুখে রহুচন্তি।

শ্রোতা বন্ধু, যদি সুখর স্বার্থ হি প্রেমর রূপ নেউছি, তাহলে বুঝিবার পথ স্পষ্ট হইপারে। যেউঁটি সুখর স্বার্থ অছি, সেইটি সুখ হরাইবার ভয় রহিবা অবসম্ভাবী। যেউঁটি ভয় অছি, সেটি প্রেমকু বহু রঙ্গ এবং রূপ দেবাকু প্রচেষ্টা করা যাইথায়।

শ্রোতাবন্ধু, শিক্ষা তো সহজে মিলে যাই পারে, কিন্তু সেই প্রেরণা সেতবে মিলে যেতবে অনুকরণ পাই প্রভাবশালী আদর্শ সম্মুখে থাকে। জ্যোতিপূর্ণ দীপক হি অন্য নূতন দীপক মানক প্রজ্বলিত করে থাকে। ছাঞ্চ অনুসারে হি খেলনা বা যন্ত্র তৈরি হুয়ে, অন্যকে কিছু শিখাইবা বা কহিবাকু হলে অলগা কথা। অন্যকে গড়িবাকু হলে প্রথমে নিজকে গড়িবা ছড়া অন্য কোনসি উপায় নাহিঁ।

0: এই সময় আজ্ঞা কন হয়েছি
1: কন হয়েছি
0: রে এ সময় রাধা কবাট কণ রে চাহি দেলা ধীর করি হে
2: এ সময় রাধা কবাট কণ রে চাহি দেলা ধীর করি হে
0: এ সময় রা

জন পরীক্ষার্থী এথিরে উত্তীর্ণ হয়েছন্তি। জেই আডভান্স পাই 1,87,399 জন ছাত্রছাত্রী পঞ্জীকৃত করেছিলে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কৃতকার্য পরীক্ষার্থী মানুষ শুভেচ্ছা জনাই কিন্তু এহা সেমানক সফলতা, কঠিন পরিশ্রম, নিষ্ঠা ও অদম্য ইচ্ছাশক্তির পরিচয়। দেশের উন্নতির ছাত্রছাত্রী মানে নিজক নিয়োজিত করা পাই মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছন্তি। বিপর্যয় পরিচালনা পুরীরে ব্রিক্স রাষ্ট্রসমূহর দ্বিতীয় বৈষয়িক বৈঠক আসন্তা বুধবার আরম্ভ হব। বৈঠকরে ব্রিক্স দেশগুড়িকর প্রতিনিধি এবং বিশেষজ্ঞমানে যোগদেই বিপর্যয় পরিচালনা, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতীয় সহযোগ সম্পর্কিত বিভিন্ন প্রসঙ্গ উপরে আলোচনা করবে। ব্রাজিল, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্ডোনেশিয়া, ইরান, রুশিয়া, দক্ষিণ আফ্রিকা আদি দেশের প্রতিনিধিগণ সম্মেলনে যোগদেবে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি উদ্ঘাটনী সমাবেশে যোগ দেবে বলে রাজস্ব বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী কইছন্তি। সম্মেলনী আসন্তা শুক্রবার পর্যন্ত চলিব। উত্তম স্বাস্থ্য, পুষ্টিসার, জীবিকা এবং উন্নত জীবনশৈলীরে দুগ্ধর গুরুত্বপূর্ণ ভূমিকা উপরে আলোকপাত করিবা লক্ষ্য নিয়ে আজ বিশ্ব দুগ্ধ দিবস পালন করা যাউছি। 2001 প্রত্যেক বর্ষ জুন পহিলার এই দিবস পালিত হয়ে আসুছি। চলিত বর্ষর বিষয়বস্তু রয়েছে মহিলা দুগ্ধচাষীঙ্কু সম্মান। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সামাজিক গণমাধ্যমে কইছন্তি, বিকশিত ভারতরে বিকশিত ওড়িয়া গঠন পাই 2036 সুদ্ধা রাজ্যরে দুগ্ধ উৎপাদনকু দুই গুণর ঊর্ধ্ব করিবা পাই সরকার লক্ষ্য রাখিছন্তি। এই লক্ষ্য হাসল পাই মুখ্যমন্ত্রী কামধেনু যোজনা ও মুখ্যমন্ত্রী কৃষি উদ্যোগ যোজনা কার্যকরী করা যাউছি। গত 2 মধ্যে 4,00,000 ঊর্ধ্ব গোপালকঙ্কু 326 কোটি টঙ্কার আর্থিক সহায়তা প্রদান করা যাইছে বলে মুখ্যমন্ত্রী কইছন্তি। গোপালনকু প্রোৎসাহিত করিবা সহিত দুগ্ধ উৎপাদন বৃদ্ধি দিগরে সরকার নিরন্তর উদ্যম জারি রাখিছন্তি। এক সুস্থ সমৃদ্ধ ওড়িশা গঠন দিগরে কার্য করিবা পাই মুখ্যমন্ত্রী আহ্বান দেইছন্তি। ভুবনেশ্বর কলিঙ্গ স্টাডিয়ামে আসন্তা 21 আন্তর্জাতীয় যোগ দিবস অবসরে রাজ্যস্তরীয় যোগ শিবির অনুষ্ঠিত হব। যোগ মহোৎসব সমিতি এবং ক্রীড়া ও যুব ব্যাপার বিভাগ পক্ষর স্থানীয় কলিঙ্গ স্টাডিয়ামে আজ এ সম্পর্কিত প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আন্তর্জাতীয় যোগ দিবসে উপস্থিত রহবা সহ সমস্ত জেলা ও ব্লক মুখ্যালয় এবং পঞ্চায়েত সমিতি স্তরের যোগ দিবস পালন করা নিয়ে বৈঠকরে স্থির করা যাই। আন্তর্জাতীয় যোগ দিবস জন আন্দোলনের পরিণত করা সহ অধিকরু অধিক লোককে যোগ সহ জড়িয়ে যাওয়া বৈঠকরে আলোচনা হয়েছে। পূর্বতট রেলপথ অধীনরে নূতন রায়গড়া রেলমণ্ডল আজিঠার কার্যক্ষম হয়েছে। রায়গড়া ডিভিজন অধীনরে 696 কিলোমিটর রেলপথ রয়েছে। নূয়া রায়গড়া রেলমণ্ডল অধীনরে কোরাপুট, সিঙ্গাপুর রোড, কিরণদুর, গুণপুর, পারাড়া সমেত দক্ষিণ ওড়িশার অন্য কতক গুরুত্বপূর্ণ স্টেশনক সামিল করা যাই। প্রায় 20,000 কোটি টাকা বিনিময়ে নূতন কার্গো টর্মিনাল কার্যক্ষম হব। নূতন ডিভিজনরে প্রায় 600 অধিক অধিকারী ও রেল কর্মচারী কার্য করবে। অব্যবহৃত মাল পরিবহন সম্ভাবনার উপযুক্ত ব্যবহার হওয়া সহ কিরণডুল বচেল খনি ক্ষেত্রর লুহাপথর পরিবহন হব। এই ডিভিজন প্রায় 40 মিলিয়ন টন্র অধিক মাল পরিবহন করিবার ক্ষমতা রক্ষিছে বলে জনাপড়িছে। বরগড় জেলার ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন প্রক্রিয়া এসআইআর 2026 সম্পর্কিত সচেতনতা অনুষ্ঠিত হচ্ছে। বুস্তরীয় অধিকারী বিএলও মানে ঘরকু ঘর বুলি মতদাতা পরিগণনা ফর্মক উপযুক্ত ভাবে পূরণ করা মার্গদর্শন দেখতে সমস্ত পৌরাঞ্চলের এলইডি স্ক্রিন মাধ্যমে সচেতনতামূলক ভিডিও ও বার্তা প্রদর্শন সহিত কমিউনিটি রেডিও কেন্দ্র মাধ্যমে এসআইআর উপরে বিভিন্ন কার্যক্রম প্রসারণ করা যাচ্ছে। ভদ্রক জেলা ধামনগর ব্লকরে চাষীমানক মুগ, বিড়ি, সোরিষ, চীনাবাদাম ও সূর্যমুখী কিনা সমবায় সমিতিরে মন্ডি খোলা যাই। সরকারঙ্ক নির্ধারিত মূল্য অনুযায়ী চাষীমানে সেমানক উৎপাদিত শস্য বিক্রি করিপারিবে। চলিত বর্ষ ডালি ও তেল জাতীয় শস্য পাই 80 জন ও রবি ধান বিক্রি পাই 82 জন চাষী নাম পঞ্জীকরণ করেছন্তি। গঞ্জাম জেলা ছত্রপুর মহোৎসব আজিঠার আরম্ভ হয়েছে। আসন্তা শুক্রবার পর্যন্ত চালিবাকু থিবা এই মহোৎসব সময়ে ভিড় নিয়ন্ত্রণ পাই ছত্রপুর পুলিশ পক্ষর ট্রাফিক নিয়ম জারি করা যাইছে। আর্যপল্লী, কোণমোনা ও বাট ছত্রপুর দেই আসুথিবা সমস্ত দুইচকিয়া ও চারিচকিয়া যানগুড়িক ডিআরটিও ছকরু সার্ভিস রোড দেই নূয়া বসষ্ট্যাণ্ডে পার্কিং করিবা পাই পুলিশ প্রশাসন পক্ষর কুহাযাইছে। পাণিপাগ রাজ্যরে কালবৈশাখী জনিত বর্ষার প্রভাবে তাপমাত্রা হ্রাস পাইছে। আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে বিভিন্ন স্থানরে আসন্তা 4 দিন পর্যন্ত বর্ষা লাগি রহিব। গত 24 ঘণ্টা মধ্যরে

বাঁসুরিকে আজারে আজা মেরে সাথে জিন্দগিকে আজারে আজা মেরে সাথে জিন্দগিকে।

0: যথেষ্ট পানি পিয়ন্তু, হালুকা রঙের ঢিলা পোশাক, ছতা ও জোতা ব্যবহার করন্তু, খরারে কঠিন পরিশ্রম করন্তু নাহি, অধিক দূর চালন্তু নাহি, মঝিরে মঝিরে ছাইরে বিশ্রাম নিয়ন্তু।
1: অংশঘাতর প্রতিকার গুড়িক হেউছি রোগীকু খোলা ও থন্ডা জায়গাকু নেই ওআরএস কিংবা চিনি লুণ সরবত অথবা সাধা পানি পিয়ন্তু, পোশাক গুড়িক যথাসম্ভব খোলি দিয়ন্তু, মুন্ডকু ধোই দিয়ন্তু এবং ওদা কপড়ারে পোছন্তু, রোগীকু পঙ্খা কুলর কিংবা এসি পবনরে শুয়াই দিয়ন্তু, অবস্থারে উন্নতি নহেলে স্বাস্থ্য কর্মচারীকু জনান্তু কিংবা অ্যাম্বুলেন্স ডাকন্তু।
0: বয়স্ক তথা অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মহিলাঙ্ক পাই অংশুঘাতর আশঙ্কা অধিক রহিথায়।
1: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা।